নমস্কার, সুপ্রভাত। এ আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। আজি শনিবার 1433 ভাস্কৰাব্দর জেঠ মাহর 22 দিন, 1948 শকাব্দর জেঠর 16 দিন, 2026 খ্রিস্টাব্দর আজি জুন মাহর 6 তারিখ। এটা সময় পুৱা 5:33 গেছে। আমার অনুষ্ঠান প্রচারিত হয়েছে মিডিয়াম ওয়েভর 411.5 মিটার, 729 কিলোহার্জত, আর FM ব্যান্ডর 101.6 মেগাহার্জত, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপত।

0: বেতা মই সবৰ, সবরে বাঘ কোন জায়গায় ওলাই জানে? দর নাই রে, দর নাই, আরে চল না।
1: হলিয়া আর রঘুয়ে কাহি মাটি চুর করেছিল, ধরা নপরিল। এই বিজয়ত হলিয়ার সাহ বাড়িছিল। উৎফুল্লিত হয়ে এদিন সে রঘু সবরক সুদিছিল কিয় সেইদিনা সেই বাঘর খোঁজর চিন বাঘর নহয় বলে দৃঢ়তার কৈছিল।
0: দেখ ভাই হলিয়া, বানপানী আহিলে কোনোদিন বাঘে শিকার করিবলে নাহে, ক কেলে না জানো? শুন, মহাদেব একদিন হাল গছর তলত বহি আছে। মহাদেব তো বনদেও, সবরর ভগবান, জঙ্গলর দেবতা। পুরা জঙ্গলটা এই বনদেবে রখি থাকে। হাল গছর তলত বহি আছে। আগত একটা ডাঙ্গর খাল, গড়া খাল, একটা বাঘ আহিল। খালর উদিকে খাড়া হই বাঘে কলে, ঐ বুড়া, আজি শিকার নাই, তোকে খাবো। হে বুড়াই কলে, হে মুরুখ, মোক খাবি? মই এই জঙ্গলকের দেবতা, তোর জ্ঞান নাই? বাঘে কলে, হে মোর জ্ঞান আছে। বুড়াই কলে, যা, তোর জ্ঞান নাই খে, যা যা, নদীর ধারে একটা বড়া আছে, খাবি, আর কালি ফজির ফজির আহিবি, জ্ঞান দিন। বাঘ যাইকে বড়া খালে, আকো ফজির আহি বুড়াক কলে, বুড়া হে দে, হে জ্ঞান দে। বুড়াই কলে, এই মোর ওচরতা, বাঘ জাঁপ মারি খালটু পার হই বুড়ার ওছর পালে। বুড়াই আকো কলে, যা আগর জাগাত যা, আরু কলে আহ, আরু কলে যা। তার পাছত বুড়াই বাঘলে চাই কলে, হরে তুই জ্ঞান পাইলি, জ্ঞান পাইলি রে বেটা, জ্ঞান পাইলি। বাঘে কলে, বুড়া কি রকম বুঝলি, এ বলতো মুখে। বুড়াই কলে, এই যে গড়াটা আছে, তুই তো চাপ মারলি, এটাই জ্ঞান। আরে বাঘে কলে, হ্যাঁ ঠিক তো, জাঁপ না মারলে তো মরে যায়। জ্ঞান দে, জ্ঞান দে, হে বুড়া, আরো জ্ঞান দে, দে খুব ভালো জ্ঞান দে। হ্যাঁ দিলে, আর বহুত জ্ঞান দিলে জঙ্গল দেবে। কলে, দেখ বেতা, তুই শিকার আইনকে জঙ্গল লুকাইল, কোন জায়গা আমি লুকাইবি? সব দিকে তো পানি, বল বল কোন জায়গা আমি লুকাইবি? সবই তোকে দেখা পাইব, মারবিক তোকে। বাঘে কলে, হ্যাঁ ঠিক, সব দিকে তো পানি, শিকার নাই করব। মহাদেবর পরা যেদিন বাঘ জ্ঞান পাইলে, সেই দিনের পরা পানিত বাঘ শিকার নকরে, বুঝিলি?
2: ককাই, ও ককাই, সেইদিনা তো সঁচাকৈয়ে বাঘ ওলাইছিল, বোকা মাটিত খোজৰ চিন পৰি আছিল, মই নিজে সব দেখি আহিছিলোঁ।
1: রঘু সবরে মোনার পর এডাল কাঠর ছুটি মারি উলিয়াই লাহে লাহে তার হাত তুলি দিলে। তারপর কলে,
0: সবরে সব জাদু মন্তর জানে, মন্তর মাতি বাঘ মাতিব জানে। হই হলিয়া, এই ডান্ডাত বাঘ হুমায় আছে, চা ভালকে চা, দেখিবি, নিজ চকুরে দেখিবি, বাঘ আছে ডান্ডাত, বাঘ আছে।
1: হলিয়াই লিরিকি বিদারি মারিডাল চাই আকৌ রঘু সবরক ঘুরাই দিলে। আলফুলে দুইখন হাতৰ তলুৱা আজলি পাতি সেই যাদু দণ্ড ঘুরাই ললে রঘুয়ে। হাত দুখন লাহে লাহে মুখৰ ফালে নি কপালত মারিডাল লগাই কিছু সময় চকুমুদি আকৌ লাহে লাহে তললৈ নমাই লাহেকৈ মোনার ভিতৰত ভৰাই থলে। হলিয়াই তধা লাগি এই দৃশ্য চাই থাকিল, এক কব নোৱাৰা ৰহস্যৰ অৱতত সোমাই পৰিল সি। কিছু সময় মৌন হয়ে থাকি রঘুয়ে হলিয়াক নির্দেশ দিলে,
0: আরে যা হলিয়া, অলপ ধুল লইয়া, মন্তর পড়িম, বাঘ আহিব, ভয় নকরিবি, কোনো দর নাই, যা যা ধুল লইয়ান, ধুল লইয়ান।
1: হলিয়ায় আজলি ভরাই ভরাই ধুলি আনি মজিয়ার উত্তপ পেলাই দিলে। বুকু ধুক ধুক করেছিল হলিয়ার। সঁচাকৈ বাঘ আহিবনে? যদি আহে সি কি করিব? যদি মন্ত্র মাতি পাছত বেজে বান্ধনি খুলি নিদিয়ে, যদি তাক বাঘে খোৱাৰ পাছত রঘুয়ে তার কষ্টোপার্জিত চুর করা কাহি বাতিখিনি লৈ যায়? নাই, তেনে কাম রঘুকায় নকৰে, কৰিব নোৱাৰে। চোর হলেও রঘু সবর সত,

0: আসো আরো যেনে তেনে। দাদা কি খাবি এতিয়া? কুকুর আর কনিকাইটামান আছে, খিজাই দিম নেকি?
1: শুন ময়নাই অক্সুরীর মুখলৈ ভেবা লাগি চাই থাকিল। তেজে ফুটি যাওঁ ফাটি যাওঁ করা মুখর রঙা বগা লড়াটোর চেহেরা এটা কোলা পড়িছে, মুখমণ্ডলত রুক্ষতার চিন, চকুত সেই আগর উজ্জ্বলতা নাই, হাঁহিটো কিন্তু একেই আছে।
2: নাই একো নাখাও অক্সুরে, এতিয়া ভোক লগা নাই, মাত্র ঠান্ডা পানি এগিলাস দে।
1: পানীয়ে মোক আনি তার হাতলৈ আগবঢ়ায় অক্সুরে কিবা একটা জরুরি কথা মনত পড়ার দরে প্রায় চিঁড়িয়ে কুলে,
0: ওই দাদা সেই যে তহতক আগতে লৈ ফুৰিছিল পেপা বজা মানুহটো, মনেশ্বর নে কি, মানুহটো আকৌ ইয়ালৈ ঘূৰি আহিল নহয়। এদিন রিজার্ভর পৰা ঘূৰি আহোঁতে তাত সোমাইছিল, ওই তোর কথা সুধিছিল।
2: মনেশ্বর ককাইটো কি ঘূৰি আহিছে, কত থাকে?
0: ও সুইচ গেটৰ ওচৰত ঘৰ সাজি বহিছে, যাবি নেকি? তোর কথা খুব খুঁদিছিল এদিন।
2: হব র, মই এতিয়া তালৈকে যাও, মানুহজনক এবার চাই আহোগৈ, বৰ মনত পৰে ও কেতিয়াবা, মোৰ কথা যে মনত আছে আকৌ, আমাক সৰুতে এৰি গৈছিল নহয়।
0: দাদা দেরি নকৰিবি, মোৰ কাম আছে, নহলে ময়ো লগত গলোহেতেন। তই যা সোনকালে ঘূৰি আহিবি, তই আজি আমাৰ ইয়াতে কৰবাত থাকিবি, ভাল পাবি।
1: টেণ্টৰ পকেটৰ পৰা সৰু ফণিখন উলিয়াই লৈ মূৰটোত আচুৰাটা মাৰি সুনময়নাই দূৰলৈ চাই পঠিয়ালে। তাৰপাছত সি সুদা ভৰিৰে পথাৰৰ মাজেৰে স্লুইচ গেটৰ ফালে খোজ ললে অকলশৰে।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: বিশেষ লোক আদালত সমাধান সমারোহ। মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন গোচর সমূহের ক্ষিপ্র আর ফলপ্রসূ সমাধানের বাবে সমাধান সমারোহ শীর্ষক বিশেষ লোক আদালত আয়োজন করা হয়েছে। 21, 22 আর 23 আগস্টত অনুষ্ঠিত হবলগিয়া এই লোক আদালতত অংশ লবলে ইচ্ছুক গোচরের পক্ষ সমূহক সংশ্লিষ্ট জেলা আইন সেবা প্রাধিকরণের কার্যালয় অথবা রাজ্যিক আইন সেবা প্রাধিকরণ

নরজগতক কাউরী শগুণ শিয়ালা দিয়ে কান্দারী হয়ে মহাদানী হয়ে সহায় করে আইছে। এই বৈজ্ঞানিক জৈবচক্রর সত্যটো লোকগীতর অখ্যাত শিল্পীর সৃষ্টিত ধরা পড়ে। সেইদরে নিষ্ঠুর ব্যাধর শিকার হওয়া পক্ষীর প্রতিও কাহিনীর দ্বারা অকৃত্রিম দুঃখ বেদনা প্রকাশ পায়। যেন এয়া ক্রৌঞ্চ পক্ষীর দুঃখ।

বহু সময়ত এনে বহু লোকগীতত যথার্থ কবির দৃষ্টিরে জীবন্ত হওয়া ঘটনার মর্ম শ্রুতিগোচর হয়। তার উজ্জ্বল স্বাক্ষর গোয়ালপরিয়া অথবা কামরূপী লোকগীতত সকলোতে আছে। ডাউক চৰাই লৈ পৌরাণিক কালতে সৃষ্ট আখ্যানেও এই লোকগীতবুরক সমৃদ্ধ করে। রামায়ণের সীতাহরণ কাণ্ডত শ্রীরামচন্দ্রক ডাউকে বার্তানি দিয়ার দুঃখ পাতলাবলৈ করা বিলাপ কাহিনীর মাজেরে বিশুদ্ধ ভক্তিরস প্রকাশ পাইছে এনেদরে।

পখী যায় মন কপায়। আলেখ্যখনির তৃতীয় খণ্ডটি শুনিলে। রচনা ডম্বরুধর পাঠকর, প্রযোজনা জয়হরি দাসর। ইতিপূর্বে প্রচারিত আলেখ্যখনির পরবর্তী খণ্ডটি শুনিবলৈ পাব অহা সপ্তাহের এই একেবারের এই একে সময়তে। অসমা সুষমা অনুষ্ঠানটি শুনিলে।

শ্রোতাসকলে শুনি আছে কবীর সিং ছবির কেটিমান গীত। এইবার শুনক শ্রেয়া ঘোষালের কণ্ঠৰ এটি গীত। গীতটির রচনা ইরশাদ কমিলর আর সংগীত অমল মালিকৰ।

নাহি সুপ্ত মানুহর বক্ষতিকা হৈ গলে মুক্তি পিয়াবি সুপ্ত মানুহর বক্ষতিকা।

0: নমস্কার শ্রোতাসকল, আমার যুববাণীর পৰা অনুষ্ঠানটিলৈ আপোনালোকক আদৰণি জনাইছো।
1: নমস্কার প্রিয় শ্রোতা, হিপ হিপ হুরের অন্য এটি খণ্ডলৈ আপোনালোক সকলোকে সাদর আদরণি জানাইছো। হিপ হিপ হুরের অন্য এটি খণ্ডর বাণীবন্ধনের বাবে আমি উপস্থিত হয়েছিল 20 আগস্ট 1993 সনত প্রতিষ্ঠা হওয়া গুৱাহাটীর মাজমজিয়াত অবস্থিত দক্ষিণ গুৱাহাটী বিএড মহাবিদ্যালয়ত। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটির আরম্ভণি করব ওলাইছো মহাবিদ্যালয়খনের ছাত্র ছাত্রীসকলে পরিবেশন করা এটি গীতেৰে।

0: हरि बोला हरि ओ हरि। খুব ভাল লাগিলে, ইমান সুন্দরকৈ বিয়ানামটি পরিবেশন করিলে, বহুত বহুত ধন্যবাদ।
1: বর্তমান আমার সাথে মহাবিদ্যালয়ের অনেক গৰাকী ছাত্রী উপস্থিত আছে, তোমার পরিচয়টি জানাবা।
2: নমস্কার, মই ভাগ্যশ্রী শইকীয়া, মই এইখন মহাবিদ্যালয়ের দ্বিতীয় ষাণমাসিকর ছাত্রী। এতিয়া মই এটি কবিতা আবৃত্তি করবলৈ ওলাইছো। কবিতাটো আমার খুবই মরমর জুবিন গার্গ দেবর। কবিতার শিরোনাম প্রতিবিম্ব। তুমি প্রতিবিম্ব, ছায়ার নে পোহরর নে আবেগর, তুমি প্রতিবিম্ব অদৃশ্য শব্দর নে অস্ফুট আন্ধারর, আইনাত সদাই দেখো তোমাক অশ্রুরে দুঃখরিত এক অবাক রূপ, মূর বিস্মিত চেতনাত স্মৃতি হয়ে বই আহে এক অনন্য অরণ্য, সেউজীয়া নহয় অশ্রুর বর্ণহীন মুকুতা, কেতিয়াবা তোমার চকুর, কেতিয়াবা মূর, কেতিয়াবা তোমার চকুর, কেতিয়াবা মূর।
1: ধন্যবাদ প্রিয় শ্রোতা। এতিয়া আইছো দক্ষিণ গুৱাহাটী বিএড কলেজের সভাপতি মহোদয়ের ওচৰলৈ।
3: মোৰ নাম দিবাকর ভাগবতী, মই আর্য বিদ্যাপীঠ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। এইখন বিএড কলেজের লগত মই 1992 সনের পরাই জড়িত। তেতিয়া অবশ্যই মই সক্রিয় সদস্য হয়ে নাছিল, মই তেতিয়া চাকরি করে আছিল, কিন্তু এতিয়া মই সদস্য পদ লৈ আছো আর সম্প্রতি মই এই কলেজখনের সভাপতি হিসাবে কাম করে আছো। এই কলেজখন 1992 সনতে স্থাপিত হয়েছিল। কেইজনমান আশা সুধিয়া মানুষের ক্ষেত্রে মানে খুব সমাজপ্রেমী আসলে ভাবিছিল যে ইয়াত এখন বিএড কলেজ করলে ভাল হব, এইবলি পেলাই বিএড কলেজখন আরম্ভ করেছিল, যত নাকি ময়ও সহযোগ করেছিল। আর বিএড কলেজখন প্রথমতে আমার আমবাড়ি তিনিআলিতে এখন এলপি স্কুল আছে, সেই এলপি স্কুলতে রাতে রাতে ক্লাস হয়েছিল। কিন্তু তাদের কেইবছরমান পিছত আমি ইয়াতে সরকারের পর মাতি পাই আমি ইয়াতে চেগুনবাড়িত ইয়াতে ঘর বনা হয়েছে, আর তেতিয়ারপর এই কলেজখন ইয়াতে চলি আছে। ইয়াত কলেজখন খুব সুন্দরভাবে চলি আছে আর ইয়ারপর যথেষ্ট সংখ্যক ছাত্র ছাত্রী ইতিমধ্যে বিএড পাশ করে ওলাই গেছে, আর বহুত ঠাইত মানে চাকরির সুবিধাও পাইছে, বিশেষ স্কুল কলেজ সকলতে সোমাইছে। এটা আমার বহুতো লড়া ছোৱালী ইয়ারপর পাশ করে গল, আর এতিয়াও আমার কলেজখন সুন্দরভাবে চলি আছে। কলেজখনের ইনটেক ক্যাপাসিটি হয়েছে আমার 200 মানে আজিকালি বিএড ক্লাসটো আমার দুটা মানে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার দুটা ভাগত ভাগ করা হয়েছে। গতি আমি গুয়াহাটি ইউনিভার্সিটিয়ে আমাক 100 স্টুডেন্টর আমাক পারমিশন দিছে, সেই 100 স্টুডেন্ট আমার ইউনিভার্সিটির পরীক্ষার যোগেদি বসা হয় আর ইয়াতে এডমিশন লবেন। তার বাদে অন্য লড়া ছোৱালী আমার নিজাববীয় কোনো এডমিশন লব নয়, কেবল সেই সকলে পারে। গতি আমার প্রতিটি ক্লাসত ফার্স্ট ইয়ারত 100 স্টুডেন্ট আর দ্বিতীয় বর্ষ বা সেকেন্ড ইয়ারতো 100 স্টুডেন্ট, গতি সর্বমুঠ আমার 200 স্টুডেন্ট আর আমার শিক্ষকর সংখ্যা এটা 16 জন।
1: খুব ধুনিয়াকৈ বুঝাই দিলে স্যার, বহুত বহুত ধন্যবাদ। বর্তমান আমার লগত মহাবিদ্যালয়খনের অন্য এগৰাকী ছাত্র উপস্থিত আছে, তোমাৰ পৰা জানিব বিচাৰিছো কলেজখনৰ শৈক্ষিক দিশৰ বিষয়ে।
4: মোৰ নাম শ্রী জুবিন গগৈ, মই দ্বিতীয় ষাণমাসিকৰ ছাত্র দক্ষিণ গুৱাহাটী বিএড কলেজৰ। এই মহাবিদ্যালয়খনে

0: sirkeblapen megahertz pen ke pharoi sirai sira tobora tro karbiajai megalong pen pinia salanti arjusena pinia salanti ke pharle phak mamat lamthi giman manatpu apike ahon nei pik lapen ingchim pik apot terlote ingsok phoi anta akimi asonthot manji lapen pharlep thura apak kaprek achoita roi thube ison bak akamalam tame ningjit tangdet aphita lapule kaningji kali pupo alam kaprek ningji thu rongpo lam banta pamithura lapusona phansi kipuda lasi ili sokar bisar palam thilo pharle phak manat mate alam kelar thu puapan lake akaswani gati mohabahu adun thu penap karbia jai meglong pen kopi pisirot parjijima pini benchi than mingsina penabu se ka chiklu ni phai troxi phom kuru ani karbia jai meglong pena franci birtar jilong ye birtar jilong de da phi sarlanthi ang deng long pen pinia sarlanthi pu ar jilong ye sarlanthi ar jilong de da phi Voreng abirta ang deng long pen voreng abirta arjulong ichi voreng abirta arjulong de dapi ang deng chari bang ning ki hang alunjir ang deng long pen asunson alunjir rot parjupon ichi penap karbia jai meg long pen ko pipisi rot parjima ke lan vediglo
1: Duma ke e oge pranaphan henu pu alanthe duma ahoma long ke top elitum kaddo kaveta theklong hurlo monta muniratun nonputa duma mongbom chobom lapen duma saini pen henotsi chobom lang okpran chepa mesenji pulo tangte duma ason an pen chepa helu nanji duma ke mong ke cho lapen kahenot pen inphor elangjoy inhuarlo e hambia longta ক্যান্সার কে সুলং থে দুমা কে মং আমিহি দুমা কে মং মে আতুমা ফান কার উট পেন আজয়নে এ অক এ প্রাণ হেনু ইডাকচে লাসি হিথি কুলাত মোটর কারিয়ার লো লাপেন মনিত কাচিং লুম আলং দুমা মং মে দেত নাই জে ওসো কাচো পাথে আসার পি মারা তুমা ফান দুমা পাচো ছে দেত নাই জি লাপেন মং মে দেত নাই জে কে মেসান আজির পজির পি আতুমা ফান দুমা তিরভা ভেদেসি আকেমে আর্তা কাভে দেত আও সোমার তুমা ফান দুমা পাচো লাপেন পামং লং লে দেত নাই জি নেং জি বি একটা ইলিলে দুমা আফান কে চো কালি বন্তা দুমা সি এ ফান এ কে চো ইলিলে বিড়ি সিগারেট আফান কাংসি কালি বিড়ি সিগারেট সি এ ফান এ কাংসি দুমা আচু মাফান লে ইলি মে কাপে চো কালি বন্তা দুমা সি এ ফান মে এ কাপে চো
0: লাকে আকাশবাণী গাতি মহাবাহ আদন্তু লামকানাং ডেং নামথুনা লামকানাং ডেং লংপেন সামফ্রি কাইচংহং পালামকান বিরেনিং টিপেন কিতক লাপেন কাসনসি আলামকান আরজুলং ইপো লাবাং সালামকান কাপেকলাং আবাং প্রদীপ রংফার tangte arjik senang lamkanang neng longpen sampri kajonghong pualamkan

0: আমি জাঙ্কলি বদলে রহ আমার চল। ও সারপি সারপি
1: হেম তা নাং লেলে ল্যাং হা তোয়ার পেন্সি বাংসো সার বুড়া কে নাং হাং নিলো কোনা নি হর নাং জুমসি বাং নিলো লা।
0: ও সারপি

লগাক আকাশবাণী গুহী মহাবাহু ইনপেন আসে পুয়ংডেং লংপেন সুভারাম ইংহি কেলুন আলুন আদুসে আলুঞ্জের কুপিলি লংপি আরি আরি টংটে আর্জিক জনং ইনপেন আসে পুয়ংডেং লংপেন আদুসে আলুন

কণ্টেক্ট পাছতে অর্থাৎ 5:45 হিন্দী ভাষা শিক্ষার পাঠত পাঠ যুগুতাই আগবাব বর্ণালী মালাকারে। সন্ধ্যা 6:40 রীণা সেনগুপ্তর কণ্ঠ রবীন্দ্র সঙ্গীত, 7:05 বৃন্দগান, 7:35 পূবালীর সুর অনুষ্ঠানত সরুরাম তেরণর কণ্ঠত কার্বি গীত, নিশা 9:00 চিত্রগীত, নিশা 9:30 আলাপ অনুরাগ অনুষ্ঠানত বিশিষ্ট কণ্ঠশিল্পী পুলক বেনার্জীর কর্মজীবনের আধারত যুগুতোয়া আলেখ্যর তৃতীয় খণ্ড রচনা আর প্রযোজনা অজয় কুমার বরার। নিশা 10:00 অখিল ভারতীয় সঙ্গীতের অনুষ্ঠানত ঋষিকেশ গর্বরের খেয়াল দিল্লী কেন্দ্র প্রাবলিক করে শুনা হবো।

0: পাঠ যুগুতাই আগবঢ়াইছে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ হিন্দী বিভাগৰ গৱেষিকা বৰ্ণালী মালাকাৰে। ইয়াত ভাগ লৈছে জাহ্নৱী দত্ত আৰু মানিষ দাসে।
1: সুপ্ৰভাত দিদি।
2: সুপ্ৰভাত, তোমালোক দুয়ো আহিলা? আহা দনো, আব আৰামছে বেঠ যাও। তোমালোকৰ মনত আছেনে যোৱাটি পাঠত আমি কি কি কথা আলোচনা কৰিছিলোঁ?
1: সদা বহুবচন মে প্ৰয়োগ হোনে ৱালে কুছ শব্দ কে বাৰে মে দিদি,
3: অর কবি রামধারী সিং দিনকর জি কে বারে মে ভি দিদি।
2: হ্যাঁ, পিছলে পাঠ মে সদা বহুবচন মে প্রয়ুক্ত হোনে ওয়ালে কুছ শব্দ কে সাথ সাথ কবি রামধারী সিং দিনকর জি কে বারে মে ভি চর্চা হুই থি।
1: জি হ্যাঁ দিদি।
2: আর হ্যাঁ, হমনে কুছ এসে শব্দ কো ভি লিয়া থা জিনকা প্রয়োগ হমেশা একবচন মে হি কিয়া জাতা হ্যা।
1: হ্যাঁ হ্যাঁ দিদি।
2: বোলো তো, ওয়ে কন কন সে শব্দ থে?
1: পানি দুধ,
3: রস শহদ,
2: শহদ
3: শহদ, রস শহদ।
2: হ্যাঁ, আব ইন শব্দো কো বাক্য মে প্রয়োগ করো তো।
1: জি দিদি, এক গ্লাস পানি লানা তো সারা দুধ খতম হো গিয়া।
3: ফলো কা রস পিনা সেহত কে লিয়ে ফায়দেমন হোতা হ্যা। দুধ মে থোড়া শহদ ভি মিলা দেনা।
2: দুধ মে থোড়া সা শহদ ভি মিলা দেনা, শহদ নহি শহদ। ইন বাক্যো মে প্রয়ুক্ত পানি, দুধ, শহদ, রস জেসে সংজ্ঞা শব্দ জিনকি গিনতি নহি কি যা সকতি একবচন মে প্রয়োগ কিয়ে জাতে হ্যাঁ।
1: জি দিদি।
2: বারো, এবার তোমালোকক হাতর এটি হুধুসুন, এজনী বুড়ি কাপড় পিন্ধে কুড়ি কুড়ি, কোয়াসুন উত্তরটু কি হব?
1: নহরু বাইদো।
2: অ, নহরু। হিন্দিত নহরু কি বুলি কোয়া হয়?
3: লেসুন দিদি।
2: হ্যাঁ, লেসুন। বারো, এবার তোমালোকেও ইজনে হিজনক এটা এটা হাতর হুধাসুন।
1: জি দিদি, বাটে বাটে গলু নচুবুয়া নিগিলাকৈ খালো।
2: অঁ, বাটে বাটে গলু নচুবুয়া নিগিলাকৈ খালো। মনীষ, উত্তৰটো কি হ'ব কোৱাচোন?
3: উজতি খোৱা।
2: অঁ মনীষ, এবাৰ তুমি সোধাচোন।
3: এক বাহাদুৰ এচা বীৰ গানা গাকৰ মাৰে তীৰ, ৰোগো কো লাতা পাছ ঝটপট কৰ দো উসকা নাশ।
2: জাহ্নৱী, বোলো তো কোন ৰোগো কো পাছ লাতা হে?
1: মচ্ছৰ।
2: হ্যাঁ, সহি জবাব হে মচ্ছৰ। বারো, নতুন বাক্য কেটামান লসুন। দ্রৌপদী কে স্বয়ংবর মে কই দেশো কে রাজা উপস্থিত থে, অভিজিত কে তিনো মামা দিল্লি মে রহতে হ্যাঁ, বাক্য কো দোহরাও তো।
3: দ্রৌপদী কে স্বয়ংবর মে কই দেশো কি রাজা উপস্থিত থে?
2: ও, দ্রৌপদীর স্বয়ংবরত বহু দেশর রাজা বিলাক উপস্থিত আছিল।
1: অভিজিত কে তিনো মামা দিল্লি মে রহতে হ্যাঁ,
2: অভিজিতর তিনিওজন মামায়েক দিল্লিত থাকে। এই বাক্যকেইটাত ব্যৱহাৰ হোৱা ৰাজা আৰু মামা এই শব্দ দুটালৈ মন কৰাচোন।
3: দিদি, ইয়ে আকাৰান্ত পুলিংগ শব্দ হে। দিদি, ইয়ে আকাৰান্ত পুলিংগ শব্দ হে।
2: হ্যাঁ, ৱেছে তো আকাৰান্ত পুলিংগ শব্দকে অন্তিম আ কো এ কৰ দেনে সে ৱে বহুবচন বন জাতে হে, লেকিন ৰাজা, মামা, দাদা, নানা, কাকা, পাপা আদি কুছ এসে আকাৰান্ত শব্দ হে জিনকে বচন নহি বদলতে।
1: জি দিদি।
2: বারো, তোমালোকে চন্দ্রধর শর্মা গুলেরির নাম শুনিছানে?
1: শুনিছো বাইদেউ।
2: তেনে হলে কোয়াসুন তেওর অমর কাহিনীটোর নাম কি?
1: দিদি উসনে কাহা থা।
2: হ্যাঁ, ইউতো গুলেরি জিনে বুদ্ধু কা কাঁটা তথা সুখময় জীবন নামক দো অর কাহানিয়া ভি লিখি থি, কিন্তু উনকি অমরতা কা কারণ উসনে কাহা থা হি হ্যা।
3: বাইদেউ, উসনে কাহা থা শীর্ষক কাহিনীটির বিষয়ে আমাক অকমান কবনে?
2: হ্যাঁ হ্যাঁ, কিউ নহি। উসনে কাহা থা এক সামাজিক কাহানি হি হ্যা, ইসমে প্রেম ওর কর্তব্য কা যথার্থ চিত্রণ হুয়া হ্যা।
1: বাইদো, উসনে কাহা থা কাহিনীটো আরম্ভনি কেনেকৈ হয়?
2: আরম্ভ সহজ আকর্ষণেরে হয়, আকর্ষণ লাহে লাহে পবিত্র প্রেমত পরিণত হয়। কাহানি কে নায়ক লেহনা সিং কি ভেঁট বচপন মে এক লড়কি সে হতি হ্যা, আর ওয়ে উস লড়কি সে স্নেহ করনে লাগতা হ্যা।
3: দিদি, উসকে বাদ?
2: বড়ে হো জানে পর লেহনা সিং ফৌজ মে ভর্তি হো জাতা হ্যা, আর তব তক ওয়ে উস লড়কি কো ভুল চুকা থা। অচানক উসে লড়াই মে জানে কা হুকম মিলতা হ্যা, আর সাথ হি সুবেদার হাজারা সিং কি ভি চিঠি মিলতি হ্যা কি যুদ্ধ ভূমি কি ওর যাতে হুয়ে হামারে ঘর হতে জানা, হম সাথ সাথ চলেঙ্গে।
1: তার পিছত কি হল বাইদো?
2: লেহনা সিং এ যেতিয়া হাজারা সিং এর ঘর পালে গয় তেতিয়া

হিন্দী ভাষা শিকার পাঠ শুনিলে এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু কণ্টেক্ট পাছতে আঞ্চলিক বাতৰি শুনিবলৈ পাব।

0: সঞ্চালক আতাউর রহমান আর কেন্দ্রীয় রেশম বোর্ডের জ্যেষ্ঠ বিজ্ঞানী বিদ্যুৎ নাথ চৌধুরী। আলোচনাটির আঁত ধরেছে কেন্দ্রীয় রেশম বোর্ডের জ্যেষ্ঠ বিজ্ঞানী ডক্টর মহানন্দ চুতিয়াই।
1: নমস্কার, আজি আমি জলবায়ু পরিবর্তনের বাবে রেশম শিল্পের মুখামুখি হওয়া প্রত্যাহ্বান এই বিষয়ে আমি অল্প আলোচনা করব খুঁজছো। আর আজি অনুষ্ঠানটত মানে আঁত ধরবর কারণে মানে ডক্টর মহানন্দ চুতিয়া বৈজ্ঞানিক কেন্দ্রীয় রেশম বোর্ড। আর আজি আমার মজত আছে রেশম বিভাগের অতিরিক্ত সঞ্চালক শ্রীযুত আতাউর রহমান ডাঙরিয়া, আর আমার মজত আছে শ্রী বিদ্যুৎনাথ চৌধুরী কেন্দ্রীয় রেশম বোর্ডের বৈজ্ঞানিক। এখে দুজনকে আমি আমার অনুষ্ঠানে আজি মাতি আনিছো, আমি এই বিষয়ে অল্প আলোচনা করি। তো আমি জানো যে বর্তমান সময়ত জলবায়ু পরিবর্তনের বাবে আমি বহুতখিনি অসুবিধা সম্মুখীন হয়ে আহিছো। আমি অসমত রেশম শিল্প অতীতরপ্রায় আমি পালন করে আহিছো, কিন্তু বর্তমান জলবায়ু পরিবর্তন হওয়ার বাবে আমার কৃষকসকলে বহুতখিনি প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে। এই প্রত্যাহ্বানের ভিতর আমি সকলে জানো যে বর্তমান খুব বেশি গরম বাড়িছে, বরষুণ বেশি হয়, কেতিয়াবা হঠাৎ বরষুণ কমি যায়, কেতিয়াবা খরাং বতর হয়, কেতিয়াবা বানপানী হয়। গতিকে তেনেকুৱা জলবায়ু পরিবর্তনের কারণে বহুতখিনি সমস্যার সম্মুখীন হয়েছে। গতিকে এই সমস্যাবিলাক আমার কৃষকসকলে কেনেদরে মুখামুখি হয়েছে, কেনে ধরনের প্রত্যাহ্বান পাইছে, আর এইখানে আমি কেনেদরে এই প্রত্যাহ্বানখিনি থাকার পাশেও আগুয়ে যাব পারে এই বিষয়ে আমি আলোচনা করি। গতিকে প্রথমতে মানে আমার আতাউর রহমান ডাঙরিয়া আছে, যেহেতু সরকারের রেশম বিভাগের তখন অতিরিক্ত সঞ্চালক হিসাবে আছে, আপনার পর জানি খুঁজছো যে বর্তমান যে রেশম শিল্প, এই রেশম শিল্পর কেনে অবস্থা আছে আর কি কি সমস্যার সম্মুখীন হয়েছে এই বিষয়ে আপনি অকান আমার কব নাকি?
2: ধন্যবাদ ডক্টর চুতিয়া ডাঙরিয়া। রেশম শিল্পর সম্পর্কত যেহেতুকে রেশম বিভাগে প্রত্যক্ষভাবে আমার পলুপালকসকলের লগত আমি কাম করো, তো বহুত ক্ষেত্রত পলুপালকসকলের পলু পালনের সময়ত বা সূতা কটা সময়ত বা কাপড় বোয়া সময়ত আমি যেগুলো সমস্যা দেখো সেইখানে এটা পরিবর্তনের জলবায়ু পরিবর্তনের উপর যথেষ্টখিনি প্রভাব পড়েছে। বিশেষ পলু পালনের ক্ষেত্রত এরি, মুগা আর পাট পলু তিনিবিধ পলুয়ে আমার অসমের মানুষে পালন করে, কিন্তু বেশি প্রত্যাহ্বান আছে মুগা পলুর ক্ষেত্রত, যেহেতুকে মুগা পলু বাহিরত পলু পোহা হয় আর প্রত্যক্ষভাবে গরম রদ বরষুণ প্রভাব বিস্তার করে। এই ক্ষেত্রত আমি পালকসকলক কব বিচার যে যদি গরমের দিনত মুগা পলু পোহে, মই ভাবো তেখেতসকলে এটা পদ্ধতি পালন করলে হয়তো সুফল পাব। সেইটো হল যেতিয়া প্রথম পলু যোগার পিছত যেতিয়া গছত লগাব, প্রত্যক্ষভাবে রোদ পড়া যেটু বাগানখনের যেটু ফলত রোদ পড়ে, রোদ পড়া ফালটো নকরি রোদ নপরা ফালটো পলুখিনি লগাব পারে। আর দ্বিতীয় কথাটা হল আমি ইতিমধ্যে বহুত পলুপালকক কইছো পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে যে বাগানবিলাকত অখ গছ আর চাপার গছটো মেইনটেইন করিব পারে। অতি গরমত চাপার গছখিনি লগাব যাতে সাইডর অখ গছখিনি প্রটেকশন দিব পারে। এই ক্ষেত্রত এতিয়া যেহেতুকে বতর বিজ্ঞানী ফালৰ পৰা আগতীয়াক বতরের আগজাননীও আহে, পলুপালকসকলে সেই কথাখিনি যদি মনোযোগ দিয়ে আগতীয়াকে গম পাব পারে যে বেশি বরষুণ হব নেকি বা বেশি ধুমুহা হব নেকি, রোদ বেশি হব নেকি, গরম বেশি হব নেকি। কারণ আমার অকল গরম বুলিয়ে নহয় আর্দ্রতার বৃদ্ধিয়ে যথেষ্টখিনি প্রভাব পেলাইছে, যত ভেকুরি জাতীয় বেমারের পলুর ক্ষেত্রত আহে। তো মই ভাবো পলুপালকসকলে এই একটা পদ্ধতি মানি লব পারে। আর দ্বিতীয়তে আগত যে আমার মুগা পলুর যা আমি মানে মুগা খেতি যিমানটা হয়েছিল আর যেটা আমি যে কমার্শিয়াল খেতি বলে কও, কমার্শিয়াল খেতিটো যেটিহু টাইমত করার কথা ভবা হয়েছিল যেন জেঠত আর কাতি মাহত, কিন্তু মই ভাবো এটা কাতির শেষর ফলে পলুপালকসকলে পলু কমার্শিয়াল ক্রপটোর কারণে টার্গেট লব পারে বা নির্ধারণ করব পারে। আর মুগা খেতিটো প্রথম বরষুণের পিছতে অর্থাৎ মার্চ মাহর শেষর ফলে যদি মুগা পলুটো গছত লগায় হয়তো প্রতিকার পাব। আর এরি পলুর ক্ষেত্রত আমার বহুতখিনি মানুষ হয়তো এরি পোহা ঘর আসনি বা এনেকা সুবিধা পোৱা নাই, কিন্তু যিখিনি স্পেস আছে ধুনিয়াকে রেয়ারিং করে যাব পারে। কিন্তু খালি এটা কথা লক্ষ্য রাখব লাগে যাতে ঘরটো পশ্চিম ফালে বা পূবফালের পৰা ডাইরেক্টলি রোদটো নপরে, আর সেইটো ব্যবস্থা করব পারে। আর পরাপক্ষ দিনত খিড়কিবিলাকত নেট রাখি পেলাই খিড়কি খুলি রাখিলেও কিছু পরিমাণে টেম্পারেচারটো কমি যায়। আর এই গরম দিনত এরিয়া আর মালবরী ঘাটত এটা সুবিধা হয় যে পাত

0: দিয়ক লগ করিলো। ইয়ার দলীয় সমাজের কার্যালয়তে দলীয় সমাজের দৃঢ়গী দলের উপস্থিতিত আমার আয়ুক্ত ডাঙরিয়া, আমার সার্কুল অফিসার ডিপার্টমেন্টের PWD বা ইয়াত যখন কাম করব কনসালটেন্ট LND সকলকে লই আমি কেনেকে হব কি হব আর ইয়াত যখন কিছু ওজর আপত্তি যা আসে অহা সোমবার প্রায় ওজর আপত্তি খিনি কথা পাতা হব আর অহা সপ্তাহটির ভিতর কমপ্লিট একটা সলিউশন হয়ে যাব আর সকলে এই কামাখ্যা করিডর বা ইয়াত উন্নয়নের কথা বা আমি রাইজর বিশেষকে ইয়ালে অহা যাত্রীর সা সুবিধাকে যেখানে করব বিচারছ সকলে সম্মতি জানাইছে আর সেই ধরনের আমি কামখানি ভবিষ্যতের দিন আগবাই নিয়ার পরিকল্পনা করছো।
1: উল্লেখযোগ্য যে শক্তিপীঠ কামাখ্যা দেওয়ালয়ত অহা 22 জুনের অম্বুবাসী মেলা অনুষ্ঠিত হব। দেওয়ালয়ের কর্তৃপক্ষ প্রকাশ করা মতে 22 জুনের নিশা 9:08:42 অম্বুবাসীর প্রবৃত্তি হব। প্রবৃত্তির কামাখ্যা মন্দির দ্বার ভক্তর বন্ধ করে দিয়া হব। 23, 24 আর 25 জুন কামাখ্যা মন্দিরের দ্বার সম্পূর্ণভাবে বন্ধ থাকিব। 26 জুনের পুয়া অম্বুবাসীর নিবৃত্তির পাছত মন্দিরের দ্বার ভক্তর পুনের মুক্তি করে দিয়া হব। প্রতি বছরের দরে এইবারও অম্বুবাসীর সময় নীলাচলত দেশ বিদেশের ভক্তর সমাগম হব বলে দেওয়ালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে। তদারকী আর দুর্নীতি নিবারণী সঞ্চালকালয়ে উৎকোচ লৈ গ্রেপ্তার হওয়া অসম অসামরিক সেবার বিষয়া লাচিত কুমার দাসর বিরুদ্ধে আয়ের সহিতে সামঞ্জস্যহীন সম্পত্তি অর্জনের গোচর রুজু করেছে। তদন্তকারী সংস্থাটোয় অভিযুক্ত দাসর বিরুদ্ধে 22/2026 গোচর রুজু করেছে। উল্লেখযোগ্য যে 65,000 টাকা উৎকোচ লৈ গ্রেপ্তার হওয়া দাসর বাসগৃহের তদারকী আর দুর্নীতি নিবারণী সঞ্চালকালয়ে 1.5 কোটি টাকার অধিক নগদ ধন বুজন পরিমাণের সোণ অলঙ্কারকে ধরে ভালেমান সামগ্রী জব্দ করেছে। ইয়ার পাছতে সঞ্চালকালয়ে উৎকোচ লওয়া গোচরটির উপরি আয়ের সহিতে সামঞ্জস্যহীন সম্পত্তি অর্জনের গোচরও রুজু করে। কর্কট রোগ চিনাক্তকরণের বরপেটা চিকিৎসা মহাবিদ্যালয় আর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের মাজত আজি এখন বুঝাবুঝি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসরি দুয়োটা প্রতিষ্ঠানে কর্কট রোগ চিনাক্তকরণ আর জনসাধারণের মাজত সজাগতা সৃষ্টির এটার উমৈহতভাবে কাম করব। কর্কট রোগ আগতীয় চিনাক্তকরণের স্বাস্থ্য পরীক্ষা করা, শিবির স্থাপন, জনসাধারণের মাজত সজাগতামূলক কার্যসূচী রূপায়ণ আদি কামবর ইমান দিনে ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনে এককভাবে করেছিল যদিও এটার বরপেটা চিকিৎসা মহাবিদ্যালয়ে সহযোগিতা আগবাব। ক্ষেত্র চিকিৎসা মহাবিদ্যালয়খনৰ কমিউনিটি মেডিসিন বিভাগে বিশেষ দায়িত্ব থাকিব। চুক্তি স্বাক্ষর করে ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের মুখ্য পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর জয়প্রকাশ যাদবে কয় যে রাজ্যের 1 কোটি লোকের স্বাস্থ্য পরীক্ষার অভিযান অব্যাহত আছে। এই লক্ষ্য পূরণের গতিক আজি স্বাক্ষরিত চুক্তিখনে অধিক ত্বরান্বিত করব বলে শ্রীযাদবে মন্তব্য করে। বরপেটা চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর রমেন তালুকদারে চুক্তি স্বাক্ষর করে এইদরে কয়।
2: চিকিৎসা মহাবিদ্যালয়ের ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের এখন বুঝাবুঝি চুক্তি স্বাক্ষর করা হল। উদ্দেশ্য এইটাই যে আমি সকলে জানো যে কর্কট রোগের কারণে আমার সকলরে আমি এজন সৈনিক হওয়াটো প্রয়োজন আর বরপেটা চিকিৎসা মহাবিদ্যালয়ের পোস্ট গ্রেজুয়েট স্টুডেন্ট কমিউনিটি মেডিসিন আমার সার্জারি ডিপার্টমেন্টের মেডিসিন ডিপার্টমেন্টের গাইনি ডিপার্টমেন্টের যেহেতু কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম টিম আছে SCCF-র তেখেত সহযোগ করে ইতিমধ্যে কমিউনিটি আউটরিচ প্রোগ্রামে করে থাকা কামখিনিকে আমার মেডিকেল কলেজেও করে থাকা হয়েছে। আমার জানে যে কমিউনিটি মেডিসিনের অন্তর্গত আমি এডাপশন করবেন ভিলেজ এডাপশন ইত্যাদি করে আছো, গতিহ্যে যুটিয়াভাবে করলে আমি ভাবো যে উদ্দেশ্যটো আমার সফল হব আর এটিও বহু লোক কর্কট রোগের চিনাক্ত করবলগা দায়িত্ব সকলরে আছে। আর মই এই সেগতে আপনার আহ্বান করিম যে সংবাদ মাধ্যমের একটা বৃহৎ ভূমিকা থাকে। আমি বহু সময় কই আহ কর্কট রোগের হবলগা সাবধানতা, জরায়ুর কর্কট লক্ষণ, মুখের কর্কট লক্ষণ, গতি এইবিল দিলে আপনার এবার কই দিয়ক, মানুষখিনি সজাগ কর।
1: গোলাঘাটের বীরাঙ্গনা সতীসাধনী কলাক্ষেত্রত কাইলে অনুষ্ঠিত হবলগীয়া সাহিত্য সভার প্রতিনিধি সভাত কামরূপ মহানগর জেলার 1 নম্বর দেওয়ানী আদালতে স্থগিতাদেশ জারি করেছে। এটা গোচরের আজি শুনানি গ্রহণ করে ন্যায়াধীশ নয়নজ্যোতি শর্মার আদালতে প্রতিনিধি সভা অনুষ্ঠিত করার ক্ষেত্রত এই বাধা আরোপ করে। অনৈতিকভাবে প্রতিনিধি সভা অনুষ্ঠিত করার অভিযোগ তুলি সভার প্রাক্তন আইনী উপদেষ্টা অনন্তরাম মেলি আদালতের দ্বারস্থ হয়েছিল। এই গোচরের ভিত্তিতে আদালতে কাইলৈ গোলাঘাটত প্রতিনিধি সভা অনুষ্ঠিত করাত বাধা আরোপ করে। অবশ্যই সাহিত্য সভা কাইলৈ কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত করবলৈ আদালতে অনুমতি প্রদান করেছে। ডিব্রুগড়ের ঐতিহ্যমণ্ডিত হনুমানবক সুরজমল কানৈ মহাবিদ্যালয়ের চৌহদের ভারতীয় ডাক সেবা অচিরে আরম্ভ হব। এই সন্দর্ভত কানৈ মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষ আর ডাক বিভাগের মাজত কালি এখন বুঝাবুঝির চুক্তি স্বাক্ষরিত হয়। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শশীকান্ত শইকীয়া আর ডাক বিভাগের হয়ে ডিব্রুগড় মন্ডলের ডাক অধীক্ষক হীরেন কুমার গগৈ এই চুক্তি স্বাক্ষর করে। মহাবিদ্যালয়খনের অধ্যক্ষ জরুয়া মতে অচিরে আরম্ভ হবলগীয় এই সেবা DHSK মহাবিদ্যালয় উপডাকঘর নামে পরিচিত হব। এই ডাকঘরের জড়িয়ে শিক্ষার্থীসলকে ধরে জনসাধারণে ডাক সেবা, বেঙ্কিং সেবার বিভাগ অন্যান্য সংলগ্ন সেবাসমূহ লাভ করব বলে আশা করা হয়েছে। CBSE দ্বাদশ শ্রেণীর উত্তর বহীত প্রাপ্ত নম্বর পরীক্ষণ আর পুনের মূল্যায়নের আবেদন পত্র জমা দিয়ার কাইলর দিনটি অন্তিম দিন হিসাবে ধার্য করেছে। সামাজিক মাধ্যমের একটা বার্তাত CBSE কয় যে শিক্ষার্থীসকলে কাইলৈ মাজনিশা পর্যন্ত আবেদন পত্র দাখিল করব।

0: ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকল, ওয়ারম্যান, ট্র্যাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার মেকানিক, ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক, ইয়ার যিকোনো ট্রেডত ITI-ৰ চার্টিফিকেট থকা হব লাগিব, নাইবা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবিল ইঞ্জিনিয়ারিং ইয়ার যিকোনো শাখাত ডিপ্লোমা থকা হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট indianrailways.gov.in। আবেদনের শেষ তারিখ 14 জুন। ইন্ডিয়ান এয়ারফোর্সে ফ্লাইং ব্রাঞ্চ, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ আর গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চত খালি হওয়া পদ পূরাবর এফকেট 2026 এই পরীক্ষার আয়োজন করেছে। পদর সবিশেষ, প্রয়োজনীয় শিক্ষাগত অর্হতা আর বয়স আদি বিতং তথ্য তথা আবেদনের ওয়েবসাইট indianairforce.nic.in। আবেদনের শেষ তারিখ 19 জুন। কর্মচারী চয়ন আয়োগে ভারত সরকারের বিভিন্ন বিভাগত খালি হওয়া 12,256টা গ্রুপ বি আর গ্রুপ সি পদ পূরাবর কম্বাইন্ড গ্রেজুয়েট লেভেল এক্সামিনেশন 2026 এই পরীক্ষার আয়োজন করেছে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদর প্রার্থী ম্যাথমেটিক্স বিষয়ত উচ্চতর মাধ্যমিক পর্যায়ত কমেও 60% নম্বর পায় উত্তীর্ণ হওয়ার উপরও স্নাতক হব লাগিব, নাইবা স্ট্যাটিস্টিক্স বিষয় স্নাতক হব লাগিব। স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 এই পদর ক্ষেত্রত প্রার্থী স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, ডেমোগ্রাফি, পপুলেশন স্টাডিজ, অপারেশনস রিসার্চ, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশনস, ডেটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইয়ারে যিকোনো বিষয় লৈ স্নাতক হব লাগিব। আনবোৰ পদৰ ক্ষেত্ৰত প্ৰাৰ্থী স্নাতক হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট ssc.nic.in। আবেদনের শেষ তারিখ 22 জুন। নিয়োগ বাতৰি ইমানে।
1: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, এটি শুনক এটি সমবেত কণ্ঠৰ গীত, গীতৰ কথা বেদানন্দ দাসৰ, প্ৰযোজনা অনুপম চৌধুৰীৰ।

0: ভাবে গুরুত্ব দিয়া হয়েছিল নিরাপত্তার ক্ষেত্রে। আমার দেশৰ প্রত্যেকখন দেশৰ নিরাপত্তায় কিমান গুরুত্বপূর্ণ আমি সকলোৱে নিশ্চয় অনুভব করো। আর এই ক্ষেত্রে আমি কব পাৰো যে এই ডিফেন্সৰ উপর নিরাপত্তার ক্ষেত্রে আমার এক্ট ইস্ট পলিসিয়ে আমার ওসরে পাজরে যুদ্ধ দেশ আছে যখন আসিয়ান কান্ট্রি, এই আসিয়ান কান্ট্রি সমূহের নিরাপত্তার ক্ষেত্রে কিছু পারস্পরিক বুঝাবুঝি আরম্ভ করেছে। আর আরো একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় এক্ট ইস্ট পলিসিতে আছে, যেটা লুক ইস্টত নাছিলে, সেটা হচ্ছে কি আমার ওসরে পাজরে আসিয়ান কান্ট্রি সমূহের বাহিরেও আমার ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আছে, তাত কিছু বাণিজ্য বা উদ্যোগের ক্ষেত্রে উন্নত দেশ আছে, যেনে ধরক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সেই কন্টিনেন্ট, আর কিন্তু সেইবর যথেষ্ট উন্নত বাণিজ্য ক্ষেত্র বা উদ্যোগ ক্ষেত্র যথেষ্ট উন্নত দেশ, আগশারী দেশ। গতি সেই প্রশান্ত মহাসাগরীয় ভারত প্রশান্ত মহাসাগরীয় যুব দেশ, সেই দেশ সমূহের বাণিজ্যর ক্ষেত্র, রাজনৈতিক, ভৌগোলিক আর অর্থনৈতিক ভারসাম্য অনার ক্ষেত্রে এই একট ইস্ট পলিসিয়ে যথেষ্ট উদ্যোগ হাতত লৈছে।
1: এই নীতি রূপায়ণের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলকে কিয় অধিক গুরুত্ব প্রদান করা হয়েছে বলে আপনি ভাবে?
0: হয়, এই ক্ষেত্রে কথাটো এনেদরে কব লাগিব, আসলে নামটোতেই ইয়ার উত্তর আছে, কারণ চক নামটোই হচ্ছে এক্ট ইস্ট পলিসি, গতিকে পূর্বাঞ্চলকে ইয়াত লক্ষ্য হিসাবে লওয়া হয়েছে। আর আমি সকলে ভালদরে জানো যে আমার যে উত্তর পূর্বাঞ্চল, এই উত্তর পূর্বাঞ্চল প্রাকৃতিক সম্পদের আমি যথেষ্ট চহকী, আর এই প্রাকৃতিক সম্পদের সঠিকভাবে ব্যবহার হব লাগে, এই সঠিকভাবে ব্যবহার ক্ষেত্রে কিন্তু আমি যিমানখিনি আগবাড়িব পাৰিব লাগিছিল সিমানখিনি আগবাড়িব আমি পারা নাই। আর বিশেষকে ইয়ার মূল বাধা হিসাবে আমাক সদায় নর্থ ইস্টক বা উত্তর পূর্বাঞ্চলক পিছুয়াই রাখিছে আমার যে প্রধানত আন্তঃগাঁথনি, আন্তঃগাঁথনির ক্ষেত্রে আমি বহুত পিছপৰা, কারণ আমি যে আমার বর্ডার আছে সেই বর্ডারের পর আমি যেতেই পশ্চিমবঙ্গত প্রবেশ করো বা তারপর লাহে লাহে আমি আগুয়া গৈ থাকো, উত্তর ভারতলে হোক বা দক্ষিণ ভারতলে হোক, আমি লাহে লাহে দেখা পাও যে আন্তঃগাঁথনি কিমান পার্থক্য আছে। গতি সেই কারণে আসলে উত্তর পূর্বাঞ্চলত ইমান প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এই অঞ্চলটো কিয় পিছপৰি আছে, এই অঞ্চলটোর বিকাশ হলেহে দেশের বিকাশ হব, কারণ দেশের সর্বাঙ্গীন উন্নতির কারণে দেশখনের প্রতিটি অঞ্চলের বিকাশ নিতান্তভাবে আবশ্যকীয়। কেন্দ্রীয় সরকারে সেই কারণে নিশ্চয় উত্তর পূর্বাঞ্চলকে প্রধান লক্ষ্য হিসাবে লই এই নীতি ঘোষণা করেছিল, আর তার ফল সমূহ আমি এটা দেখবলে পাই আছো।
1: নিশ্চয়, অসমকে ধরে উত্তর পূর্বাঞ্চল হচ্ছে দক্ষিণ পূব এশিয়ার দুয়ারমুখ বা প্রবেশ পথর নিচিনা, গতি এই দেশ সমূহের সঙ্গে সংযোগ স্থাপন করবলে উত্তর পূর্বর যোগাযোগ আন্তঃগাঁথনিটো উন্নত হব লাগিব না জানো?
0: অর্থনীতির বিকাশের সমস্যা আছে, অর্থনৈতিক বিকাশ নিশ্চয় হব নোৱাৰে, আর বিশেষকে আন্তঃগাঁথনি উন্নয়ন হলেহে আমার যে সম্পদ আছে সেই সম্পদ সমূহের প্রকৃত যে ব্যবহার সেই ব্যবহার আমি কৰিবলৈ সক্ষম হম। আর সেই কারণে উত্তর পূর্বাঞ্চল আন্তঃগাঁথনি উন্নয়নের ক্ষেত্রতে বা বাকি ধরনের যে লজিস্টিক আছে সেই ক্ষেত্রে গুরুত্ব দি কেন্দ্রীয় সরকারে নীতি গ্রহণ করেছিল। এটা কথা আমি গম পাও নিশ্চয় যে আমার এই এক্ট ইস্ট নীতি গ্রহণ করার পিছত আমার উত্তর পূর্বাঞ্চল যে আগতে সাতখন বলে কোয়া হয়েছিল এটা আটখন হল, এই আটখন রাজ্যর কেনে ধরনে আমার আন্তঃগাঁথনি দ্রুত উন্নয়ন সম্ভব হয়ে উঠেছে, বিভিন্ন ধরনের যে এয়ারপোর্ট আছিলে আমার ধরক লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ যেটো আন্তঃৰাষ্ট্ৰীয় এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টটো বর্তমান আন্তঃৰাষ্ট্ৰীয় পর্যায়লৈ, আগতে যদিও আন্তঃৰাষ্ট্ৰীয় নামকরণ আছিলে কিন্তু প্রকৃতার্থত বর্তমানে আমি কব পাৰো যে এইটো আন্তঃৰাষ্ট্ৰীয় পর্যায়লৈ করার কারণে প্রচেষ্টা চলি আছে। তাৰোপৰি আমি যদি পথ যোগাযোগের কথা চাও যে বিভিন্ন ধরনের দলং সমূহ যদিও আগতে আরম্ভ হয়েছিল, বর্তমান এই সরকারের এক্ট ইস্ট নীতির ফলত এই দলং সমূহ অতি কম সময়ের ভিতর ইয়ার নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছে। বিশেষ এখন দলঙর কথা কব পড়ো, আমি এক্ট ইস্ট পলিসির প্রত্যক্ষভাবে জড়িত, এই দলংখন হয়েছে ঢলা শদিয়া ডক্টর ভূপেন হাজরিকা সেতু, এই ঢলা শদিয়া সেতু এই এক্ট ইস্ট পলিসির ওতপ্রোতভাবে জড়িত, কারণ অরুণাচল প্রদেশ আমার অতি লগতে লাগিয়ে আছে, গোটেই আমার উত্তর অঞ্চল অরুণাচল আগুড়ি আছে, অরুণাচল প্রচুর বনজ সম্পদ আর খনিজ সম্পদের ক্ষেত্রে চহকী, আর বিশেষকে নিরাপত্তার ক্ষেত্র এই তিনটা দিক আছে, বনজ সম্পদ, খনিজ সম্পদ আর দেশের নিরাপত্তা, গতি সেই ব্রিজ অতি কম সময়ের ভিতরতে আমার ভারতবর্ষের ভিতরে এখন দীঘল দলং, জানি 9 কিলোমিটার দীঘল দলং নির্মাণ করা হয়েছিল, গতি ঠিক তেনেদরে বাকি পথ যোগাযোগ ব্যবস্থাও তেনেদরে উন্নত হয়েছে।

0: কার্যকরী কৰিব পৰা গৈছে। প্রধানমন্ত্রী গতিশক্তি রাষ্ট্রীয় মাষ্টার প্লেনের লক্ষ্য উদ্দেশ্যের বিষয়ে আমাক জানাব গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রাতুল মহন্তদেৱে।
1: পিএম গতিশক্তি যোজনা হৈছে এক রূপান্তরমূলক পদক্ষেপ, যার উদ্দেশ্য হৈছে বিভিন্ন মন্ত্রালয়ের মাজত আন্তঃগাঁথনি পরিকল্পনা আর কার্যকরী একত্রিত করা। ইয়ার মূল লক্ষ্য হৈছে লজিস্টিক ব্যয় হ্রাস করা, বহু মাধ্যম ভিত্তিক মাল্টি মডেল যেটো সংযোগ নিশ্চিত করা, আর একক তথ্য ভিত্তিক ডিজিটাল প্লেটফর্মের জড়িয়ে আমূলতান্ত্রিক বিলম্ব দূর করা। পিএম গতি শক্তি যোজনায় পথ, রেল, বন্দর, শক্তি আদি সকলো আন্তঃগাঁথনি আর ব্যবহারকারী মন্ত্রালয়ক একক দৃষ্টিভঙ্গীর অধীনলৈ আনিছে। আর এটা হৈছে যে অর্থনৈতিক বিকাশত সহায় করে, যেন মেক ইন ইন্ডিয়া আর আত্মনির্ভর ভারতের দরে রাষ্ট্রীয় কার্যসূচী সমূহ শক্তিশালী করার বাবে বস্ত্র ক্লাস্টার দেন কৃষি অঞ্চল আর প্রতিরক্ষা করিডর আদির জড়িয়ে উন্নত সংযোগ স্থাপন করা হল ইয়ার মূল লক্ষ্য। আমি যদি উদ্দেশ্য সমূহ আহ পড়ো যে GIS ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মের সহায়ত বর্তমানের যে আন্তঃগাঁথনি, অর্থনৈতিক কেন্দ্র আর জনসংখ্যাগত তথ্য মানচিত্র অন্তর্ভুক্ত করে ব্যয়বহুল পরিকল্পনাগত সংঘাত রোধ করব পারে। দ্বিতীয়তে মানসম্পন্ন পদ্ধতি আর আমূলতান্ত্রিক যে জটিলতা হার করে এক সমন্বিত অনুমোদনের জড়িয়ে প্রকল্প রূপায়ণের ফাস্ট করার কারণে ইয়ার উদ্দেশ্য। ব্যয় দক্ষতা বৃদ্ধিও এটা আন একটা উদ্দেশ্য, যেনে আন্তঃগাঁথনি নির্মাণত পুনরাবৃত্তি রোধ আর বৃহৎ প্রকল্পসমূহ সময়মতে সম্পূর্ণ করে রাজহ ধনের যাতে সঠিক ব্যবহার নিশ্চিত করে সিও এক উদ্দেশ্য। আমি যদি চাবলে যাও যে এই পিএম গতিশক্তি যোজনা আন্তঃগাঁথনি উন্নয়নত কি ধরনের ভূমিকা গ্রহণ করে, তেতিয়াতে আমি কব পারো যে প্রথমত রেল পথ, বন্দর, জলপথ, বিমানবন্দর, লজিস্টিক যে আন্তঃগাঁথনি আদি মুখ্য সাতটা খণ্ড সংযোগ করে বিভিন্ন অর্থনৈতিক আর উদ্যোগিক অঞ্চললৈ প্রথম আর শেষ মাইল পর্যন্ত সংযোগ নিশ্চিত করে। দ্বিতীয়তে যেহেতু কইসুয়েই GIS ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন সংস্থাক একলগ করে পরিকল্পনা পর্যালোচনা আর কার্যকরী করণের সুবিধা করে দিছে। আনহাতে দ্রুত অনুমোদন ব্যবস্থাকে সহায় করেছে, যেনে আমি জানো যে ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম আর গতিশক্তি সঞ্চার পোর্টেলের জড়িয়ে আমূলতান্ত্রিক যে বিলম্ব ই যথেষ্ট পরিমাণে হ্রাস করবেন পারে। আর যে ব্যয় দক্ষতা বৃদ্ধি অলপতে কলে যে বস্ত্র ক্লাস্টার, ঔষধ উৎপাদন পার্ক, প্রতিরক্ষা করিডর আদি স্থানীয় অর্থনৈতিক অঞ্চল সমূহের সঙ্গে আন্তঃগাঁথনি প্রকল্প সমূহের সমন্বয় সাধন করে লজিস্টিক ব্যয় হ্রাস করার যথেষ্ট গুরুত্বপূর্ণ অরিহণা যোগাব। গতি মই ভাবো যে এই পিএম আন্তঃগাঁথনি গতিশক্তি যোজনায় আন্তঃগাঁথনি উন্নয়নত এনে ধরনের ভূমিকা পালন করব।
0: উত্তর পূর্বাঞ্চলের দরে ভৌগোলিক প্রত্যাহ্বান থাকা খণ্ডত পিএম গতিশক্তির অধীনের বহুমুখী প্রকল্পসমূহে অর্থনৈতিক বিকাশের পথ কিদরে মুকলি করব বলে আপনি ভাবে?
1: উত্তর পূর্বাঞ্চলত এই পিএম গতিশক্তি যোজনার ভূমিকা যদি আমি কবলে যাও, তেতিয়ালে আমি চাও যে যথেষ্ট পরিমাণে ই আমার সহায় করেছে। কারণ আমি দেখা পাইছো যে ঐতিহাসিকভাবে পাহাড়ীয় অঞ্চলসমূহত প্রকল্প নিরূপণের ক্ষেত্রত অনুমোদন লাভের যথেষ্ট দেরি হয় আর একাধিক সংস্থার জটিলতা এই এক বাধার সৃষ্টি করেছিল। এই গতিশক্তির যেটি GIS ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে 16টা মন্ত্রালয়ক একলগ করে পথ, রেল আর অন্যান্য উপযোগী আন্তঃগাঁথনির পরিকল্পনা করার সুবিধা প্রদান করেছে। ফলত কি হয়েছে যে অরুণিয়া সেতু যে ওভারব্রিজ নির্মাণের অনুমোদনের দরে বিষয়ত বিলম্ব যথেষ্ট হ্রাস পাইছে। দ্বিতীয়তে আমি যদি কওঁ রেল নেটওয়ার্কের সম্প্রসারণের ক্ষেত্রতো যথেষ্ট ভূমিকা পালন করেছে এই পদক্ষেপে। উত্তর পূর্বাঞ্চলক ব্যাপক রেল আন্তঃগাঁথনি উন্নয়ন ত্বরান্বিত করেছে। জিরিবাম, ইম্ফল আর ডিমাপুর কোহিমা রেলপথের দরে গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহের নির্মাণ কার্যত যথেষ্ট সহায় করেছে। তারপরে নতুন যে গতিশক্তি কার্গো টার্মিনাল ব্যবস্থা গ্রহণ করা গৈছে এই আসনির জড়িয়ে, আর লজিস্টিক ব্যবস্থা আর আঞ্চলিক যোগান শৃঙ্খলা যেটা সাপ্লাই চেইন সেটা উন্নত করার উদ্দেশ্যে কামরূপ, গ্রাম্য, শিলচর, যোরহাট আদি স্থানত একাধিক গতিশক্তি কার্গো টার্মিনেল গড়ি তোলা গৈছে। এই কার্গো টার্মিনেল সমূহত অটোমোবাইল র্যাম্প, ইলেকট্রনিক ওজন মাপক যন্ত্র, ওয়েট ব্রিজ আদি বিশেষ সুবিধা 24 ঘণ্টায় বহাল থাকিব, যার দ্বারা যথেষ্ট এই কামবোৰ করাত সহায় হব। তৃতীয়তে আমি যদি চাও এই আসনি পিএম ডিভাইন আসনির লগত সংযুক্ত করা গৈছে। পিএম ডিভাইন আসনি হৈছে প্রাইম মিনিষ্টার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্ট রিজন। ই হৈছে এক সেন্ট্রেলি স্পন্সর স্কিম যি আমার 2022-23 বর্ষের কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা গৈছিল। এই আসনির মূল উদ্দেশ্য আছে যে উত্তর পূর্বাঞ্চলের 8খন রাজ্যের সামগ্রিক আর দ্রুত উন্নয়ন সহায় করা। গতি এই পিএম গতিশক্তি যোজনা আর পিএম

অপর্ণা দত্ত চৌধুরীর কণ্ঠর গীতটি শুনিলে, এবার শুনুক লতা বরদলৈর কণ্ঠত প্রাঞ্জল বরার সংগীতে বাবুল শইকীয়া রচিত এই গীতটি।

0: দুসৌপুত থাকা নিবিড় মমতা তাকে বিসারে কি।
1: পুলক গগৈ পরিচালিত 1979 চনত মুক্তি লাভ করা শ্রীমতী মহিমাময়ী সিনেমাখনের সংগীত পরিচালক আছিল কুলবরুয়া আর অতুল মেধি। কণ্ঠশিল্পী আছিল কুলবরুয়া, ভূপেন হাজরিকা, ডলি ঘোষ আর পুলক বেনার্জী। জীবনে বিচারে কি নির্মল প্রভা বরদলৈ লিখা এই গীতটি গাইছিল পুলক বেনার্জীয়ে। এই সন্দর্ভত তেওঁ কয়,
2: তারপর শ্রীমতী মহিমাময়ীতো গাইছো ভূপেন্দা। ভূপেন্দা এটা গালে নিজক কিয় চাও বুঝিতো নাপাও, নিজে নিজক অচিনাকি যেন হও, এইটো মনত আছে এই কারণে। আর মই গাইছিল জীবনে বিচারে কি হৃদয়ত থকা নীল গভীরতা দুচকুত থকা নিবিড় মমতা তাকেই বিচারে কি। রেকর্ডিং হওয়ার পিছত মানে ভূপেন্দায় কইছিল যে এইটো হেরি এই তোমার গান তো মোক দিব লাগিছিল আর মোটো তুমি লোক লাগিছিল। ভূপেন্দার গানটা খুব সুন্দর গান, খুব সুন্দর গান।

তারিখে রেকর্ডিং কলিকাতা, তুমি আহিবা, পত্রবাহকে তোমার সব অ্যারেঞ্জমেন্ট করে দিব ভূপেন হাজরিকা। হল চিঠিপত্র লিখাতো মই খুব বেলা, কারোর এগারমান চিঠি আহে কারো উত্তর নিদিও, কারণ বহুত ফাংশন গেলে মা আপনার চিঠি দিছিল, এখন উত্তর দিয়া নাই, আপনি রিপ্লাই করা নাই, এইবিল অভিযোগ বহুত মানুষের আছে শ্রোতার। ঠিক টাইমলি টিকিট সিকিট দিলে গলু, মানে এয়ারপোর্টত নামিলো, গাড়ি আসিল লই গল, এখন গেস্ট হাউসত মোক রাখিলে, রাখার পিছত সন্ধ্যা আকো গাড়ি এখন আহি পেলায় মোক লই গল, মোক কলে চলুন ভূপেন বাবু ডাকছেন, ওখানে রিহার্সেল হবে প্রডিউসারের বাড়িতে। গলু তো প্রডিউসারের ঘর, সোমালো, ভূপেন দা ড্রয়িং রুমত বহি আছে, আহা আহা বাহ বাহ বহিলো। ইতিমধ্যে প্রডিউসার জনাইল চিনাকি হল, তারপর হারমোনিয়াম আছেই বহার জায়গা, হারমোনিয়ামখন আছেই, আহা গান শিখবো আহা বলি তো ওসর বহিলো ভূপেন দা, মানে দুই ভূপেন দা খুব বজায় আছে, বজায় আছে এনেকে। মানে এই গানটু আমি সরুতে শুনা, মানে ভাবছো কোনো সিনেমার গান চান হবো, তো সরুতে শুনা গান ধর হয়তো আপনি শুনেছিল, ইচিক দানা বিচিক দানা, দানা উপর দানা বিচিক দানা, সেই নোটকিটা বজায় আছে। ভূপেন দা কব নো কি হল এই, তারপর পকেটের কাগজ এখন এখিলা উলিয়াই হারমোনিয়াম উপর থাকে দি পেলায় হুম হুম করে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থার্ড লাইন গালে। মূর তো মনটা বেয়া হয়ে গেল শুনি, গানটু সেই মনে কথাবিল মনত নাই, এটা রাখাম নাই, মানে এটি মানে গুরুত্বই দিয়া নাই, মানে এই গানো সেই বিড়ির এডভার্টাইজমেন্ট, মনে গেছো সিনেমাত গান গাবলে গিয়ে পেলায় মোক বানর বয় বিড়ি আসিল, বানর বয় বিড়ি আর কিবা এই মাদার ইন্ডিয়া বিড়ি নিয়ে মানর বয় বিড়ি আগতে আসিল নয়, ট্রেলার যে দেখায় সিনেমার আগর ট্রেলার দেখায় জানো, সেই তাতে এই গান দুটা। মানে বোলো ভূপেন দা এই গান তোমার রেকর্ডিং করব লাগবে, বলে ও গুয়া ময়ও একটা গাম নয়, বলে ময়ও গাম নয়, ঠিক আছে গালো আর আর আমার নাম নাহে, ইয়ার নাম সাম নাই নয়, খালি কোনো আমার ভয়েসটু হয়ে যাব কোনেও গম নাপায়। কিন্তু যেতিয়া ট্রেলার দেখাইছে মোক সরু বাইদেউর বিয়া হয়ে দিগবই, মোক সরু বাইদেউর সিনেমা চাব গেছিল, গই পেলায় সিনেমা চাই ট্রেলার এটু দেখিছে পাহাড়ি বিড়ি, বানর বয় বিড়ি গাইছে ভূপেন দায়, পাহাড়ি বিড়ি গাইছো মই। তা তেতিয়া বাইদেউ মোক ফোন করে পেলায় কৈছে তো এটা সিনেমাত গান গাইছো নাকি, হেরির বানর বয় বিড়ি কি পাহাড়ি বিড়ি বিড়ি লই, বলে নাই না মই গোয়া নাই, মই গোয়া নাই, এইটা এটা মানে মনত আছে মোৰ এইটো ঘটনা।